আউল শুলায়ান বিশুলায়ানা কংবাবের দিন অর্জন আছে আর আমি লিন্দ আখন বামাতে গেলার মনে আঙা আখন আহ তিস্তিমনি সিং আঙা পাকান দুটা যে সবাবের দিন।